0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ রবিবার, আটই ভাদ্র, নয় রবিউল আউয়াল, তেইশে আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির জোয়ানা। শুরুতেই শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূল সড়ক নেটওয়ার্কে দ্বীপ জেলা ভোলাকে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত। স্বাস্থ্যখাতকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদন। ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। কলেরা প্রতিরোধে দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান কার্যক্রম শুরু। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যোগ দেওয়া যে কোনো রাষ্ট্রকে শত্রু হিসেবে গণ্য করবে ইরান। এবং ম্যাকাইতে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে সংগ্রহ 210 রান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এই সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের তিনটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল অর্থাৎ রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটটি বেছে নেওয়া হয়। এই রুটে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক নির্মাণ এবং তিনটি ছোট সেতু নির্মাণ করা হবে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়ন যোগ্যতা দ্রুত যাচাই করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এতে যাতায়াতের সময় ও খরচ দুটি কমবে এবং নদীবেষ্টিত ভোলার মানুষের যোগাযোগে দীর্ঘদিন ধরে নৌপথের উপর নির্ভরতাও কমে যাবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা করছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন। তিনি স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতেও নির্দেশ দেন। তারেক রহমান বলেন, সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান, চিকিৎসা সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, ব্যয় সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে পরিচালনাযোগ্য হয়। রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্য তথ্যের নিরাপদ সংরক্ষণ এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পাওয়ার ব্যবস্থা রাখার উপরও গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে হবে। পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন তিনি। পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়ন যোগ্যতা যাচাই করা হবে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনার পর পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোরও পরিকল্পনা রয়েছে সরকারের। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শন বইয়ের মন্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি উদয় পদ্ম বৃক্ষের চারপাশে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শন বইয়ের মন্তব্যে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি উদয় পদ্ম বৃক্ষের চারা রোপণ করেন। এর আগে রাষ্ট্রপতি

0: সময় অন্যান্যের মধ্যে তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। এদিকে মন্ত্রিসভার নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল দুপুরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশকে গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে নিতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রধানমন্ত্রী নিজেকে নিয়োজিত করেছেন। দেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়াকিবহাল রয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, এসব সমস্যা দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা, বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠাই এখন তার মূল লক্ষ্য।
1: আমরা 2026 সালে এসে আবার নতুন করে জনগণের ভোটে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ গড়ে তুলব। আমরা কাজ করব, আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করব।
0: রাষ্ট্রপতি নির্বাচিত হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও এক সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি নির্বাচিত হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে তাঁর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। গতকাল এক বার্তায় ঢাকায় মার্কিন দূতাবাস বলেছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করতে কাজ করার প্রত্যাশা করেছে যুক্তরাষ্ট্র। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজের ENT বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানকে দেখতে গিয়ে এই নির্দেশ দেন। এ সময় সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। কলেরা প্রতিরোধে দেশে গতকাল থেকে শুরু হয়েছে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি। সারা দেশে ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় এই টিকা দেওয়া হচ্ছে। গতকাল থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ এবং 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গর্ভবতী নারী ও এক বছরের কম বয়সী শিশু ছাড়া সব নাগরিক বিনামূল্যে এই টিকা নিতে পারছেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: কলেরা প্রতিরোধে শুরু হয়েছে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026। শনিবার সকাল 8টায় শুরু হয় বিনামূল্যে দেয়া এই টিকাদান কর্মসূচি। এক বছর বা তার বেশি বয়সী সবাই এই টিকা পাবেন। রাজধানীর 7টি থানা এবং 4 জেলার 7টি উপজেলায় মোট 14টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় চলছে এই টিকাদান কর্মসূচি। তবে গর্ভবতী নারীদের রাখা হয়েছে এই কর্মসূচির বাইরে। প্রথম দিনে কিছু কেন্দ্রে সকালে টিকা দিতে আসা মানুষের উপস্থিতি কিছুটা কম ছিল। অনলাইন রেজিস্ট্রেশনের জটিলতার কথা জানিয়েছেন কেউ কেউ।
3: ভোটার আইডি কার্ড লাগবে, জন্ম নিবন্ধন লাগবে, টিকার কার্ড লাগবে, এইগুলো তো বাসায় রয়েছে, বাসাতে আনতে যাচ্ছে।
4: অনেকক্ষণ ট্রাই করছে কিন্তু হয়নি আর কি, সার্ভারে প্রবলেম করতেছে, মেবি সবাই ট্রাই করতেছে এই জন্য হয়তো এই প্রবলেমটা হচ্ছে।
2: তবে টিকা কেন্দ্রে থাকা স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলমান এই টিকা কর্মসূচিতে অনলাইন রেজিস্ট্রেশন ছাড়াও যদি কেউ ভোটার আইডি কার্ড, টিকা কার্ড এবং জন্ম নিবন্ধন নিয়ে আসেন সেই ক্ষেত্রে তাৎক্ষণিক নিবন্ধনের মাধ্যমে তাকে কলেরার টিকা দেওয়া হচ্ছে।
3: এই প্রতিটা লোকেশনের প্রত্যেকটা যারা এজ ক্যাটাগরিতে এলিজিবল সবাইকে হচ্ছে আমরা এই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবো।
5: রেজিস্ট্রেশন যারা করেনি তারা এখান থেকে কার্ডের মাধ্যমে আমরা লিখে তাদেরকে দিচ্ছি, টিকাদান করছি।
2: স্বাস্থ্য অধিদপ্তর ও ICDDRB-র যৌথ গবেষণায় কলেরার হটস্পট হিসেবে চিহ্নিত সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অগ্রাধিকার দিয়ে শুরু হয়েছে এবারের টিকা কর্মসূচি। সে অনুযায়ী রাজধানীর লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী, কামরাঙ্গীরচর, শেরেবাংলানগর, খিলক্ষেত ও তেজগাঁও এলাকায় 308টি কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার বাইরে ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর, কিশোরগঞ্জের তারাইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদরের বাসিন্দারাও পাচ্ছেন এই টিকা। সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়ায় এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
6: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে।

0: বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
1: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ।

0: প্রধানমন্ত্রী সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদুর রহমান গতকাল রাজধানীর ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করেছেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন এর আয়োজন করে। বিএনপি মিডিয়া সেল জানায়, ক্যাম্পে বিনামূল্যে অস্ত্রোপচার, প্রয়োজনীয় ও চশমা সরবরাহ করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনএসসিসির পরিচ্ছন্নতা অভিযান একদিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে নিয়মিত প্রক্রিয়া হিসেবে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। তিনি গতকাল রাজধানীর মহাখালী জোন তিন আঞ্চলিক কার্যালয়ের সামনে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধনকালে একথা বলেন। ডিএনসিসি প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণের মাধ্যমে ঢাকাকে পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ক্লিন ঢাকা গ্রিন ঢাকা গড়ে তোলার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে ডিএনসিসি প্রতিটি জোনে ক্লিন উইক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর ধারাবাহিকতায় মহাখালীতে বিশেষ পরিচ্ছন্ন সপ্তাহের কার্যক্রম শুরু হল। মারণ ব্যাধি ক্যান্সারের নাম শুনলেই তৈরি হয় আতঙ্ক, তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে এই চিকিৎসা এসেছে অভূতপূর্ব পরিবর্তন। শুধু নিরাময় নয়, কিছু নির্দিষ্ট ক্যান্সার এখন টিকার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও জরায়ুমুখ ক্যান্সারের মতো নীরব ঘাতক রুখতে জোর কদমে চলছে টিকাদান কর্মসূচি। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান কারণগুলোর একটি ক্যান্সার। দেশে প্রতি বছর প্রায় 1.5 লাখের বেশি মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছেন এবং মারা যাচ্ছেন লক্ষাধিক রোগী। বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণায় উঠে এসেছে কিছু কিছু ক্যান্সারের পেছনে মূল অনুঘটক হিসেবে কাজ করে ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া, আর সেখানেই পথ দেখাচ্ছে প্রতিষেধক টিকা। বাংলাদেশি নারীরা যে সকল ক্যান্সারে বেশি আক্রান্ত হন তার মধ্যে জরায়ুমুখ ক্যান্সার অন্যতম। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও অবস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মনিরা ফেরদৌসি বলেন, প্রায় 99% জরায়ুমুখ ক্যান্সারের জন্য দায়ী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তবে এই ভাইরাস প্রতিরোধে রয়েছে টিকা।
2: যে আমাদের দেশে জরায়ু মুখে ক্যান্সার গোটা বিশ্বে আর কি নারীরা জরায়ু ক্যান্সারে আক্রান্ত হচ্ছে প্রায় 5 লাখের উপরে এবং তার ভিতরে মারা যাচ্ছে কিন্তু 2 মিলিয়ন পিপল। একটা সুখবর এটা যে এই জরায়ু মুখে ক্যান্সারে যে আক্রান্ত হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে, এই ভাইরাসটা কিন্তু আস্তে আস্তে প্রতিবার মাসিকের সময় কিন্তু ঝরে যায়, কিন্তু 2% ক্ষেত্রে এই জরায়ু ক্যান্সারটা থেকে যায়।
1: বর্তমানে বাণিজ্যিকভাবে অনুমোদিত ও বহুল ব্যবহৃত প্রধান ক্যান্সার প্রতিরোধী টিকা দুটি HPV ভ্যাকসিন। এটি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস প্রতিরোধ করে যা জরায়ুমুখ বা সার্ভিক্যাল ক্যান্সারের প্রধান কারণ। দেশে 5ম থেকে 9ম শ্রেণীতে পড়ুয়া এবং 10 থেকে 14 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এই টিকা প্রদান করা হয়। অন্যটি হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন। এটি হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ রোধ করে যা দীর্ঘমেয়াদে লিভার ক্যান্সারের ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করে। দেশে শিশুদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এটি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া 9 থেকে 14 বছর বয়সী কিশোরী এবং 25 বছরের কম বয়সী নারীরা HPV ভ্যাকসিন গ্রহণ করতে পারেন।
2: এই টিকাটা আসলে 3 বার দিতে হয় নর্মাল পিপলদের, যে মহিলাদের দিচ্ছে অ্যাডাল্ট মহিলাদের আমরা দিই 3 বার। একটা হচ্ছে প্রথম যে টিকাটা দিব, তারপরে 1 মাস পরে একটা দিব এবং 6 মাস পরে একটা দিব।
1: এছাড়া হেপাটাইটিস সি এবং প্রোস্টেট ক্যান্সারের কিছু চিকিৎসামূলক টিকা ও mRNA প্রযুক্তির ক্যান্সার ভ্যাকসিন নিয়ে বিশ্বজুড়ে ট্রায়াল চলছে। বিশেষজ্ঞদের মতে, সময় মতো সচেতনতা ও প্রাথমিক অবস্থায় টিকা গ্রহণ পারে হাজারো প্রাণ বাঁচাতে। তাওহিদুল ইসলাম, বাংলাদেশ বেতার।
0: গত বুধবার কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 7 জন বাংলাদেশের মধ্যে 6 জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবারের সাথে নিবিড়ভাবে সমন্বয় করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করে। ঘোজাডাঙ্গা, ভোমরা এবং পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে নিহত 6 জনের মরদেহ সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। 7ম বাংলাদেশি নাগরিকের মরদেহটি পরিবারের ইচ্ছে অনুযায়ী গতরাতে কলকাতায় দাহ করা হয়। গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 30। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
3: বাংলা বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞায় কোনো রাষ্ট্র যোগ দিলে সেই রাষ্ট্রকেও শত্রু হিসেবে বিবেচনা করা হবে। এর প্রতিক্রিয়ায় তেহরান সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থকে লক্ষ্যবস্তু করবে বলেও সতর্ক করেছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সর্বশেষ এই হুঁশিয়ারি দেওয়া হল। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রামিনিয়া বলেন, তেহরান প্রতিরক্ষামূলক নীতি থেকে সরে আক্রমণাত্মক সামরিক মতবাদ গ্রহণ করছে। তেহরানের উপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধ ঘোষণার সামিল বলে আখ্যায়িত করেছে ইরান। একই সঙ্গে ইরান ওয়াশিংটনের বিরুদ্ধে জাতিসংঘের সদস্যভুক্ত স্বাধীন রাষ্ট্রগুলোর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালানোর অভিযোগ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করেন। ফ্রান্স ইউক্রেনের জন্য অতিরিক্ত ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা পাঠানোর অঙ্গীকার করেছে। রাশিয়ার হামলা বৃদ্ধির ফলে যুদ্ধ শুরুর পর সবচেয়ে বেশি বেসামরিক মানুষ নিহত হওয়ার প্রেক্ষাপটে ফ্রান্স অঙ্গীকার করল। এদিকে ইউক্রেন, রাশিয়া ও ক্রিমিয়ায় গতরাতে হামলায় অন্তত 13 জন নিহত হয়েছেন। অন্যদিকে মস্কোর উপর চাপ বাড়ানো এবং ইউক্রেনের প্রতি সমর্থন জোরদারের বিষয়ে আলোচনা করতে আগামীকাল ফ্রান্স ও ব্রিটেন বৈঠকে বসবে। খেলার খবর ক্রিকেট। ম্যাকাইতে 2 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ বিনা উইকেটে 5 রান করেছে। এ পর্যন্ত রান সংখ্যা বাংলাদেশ 64 ও বিনা উইকেটে 5 রান এবং অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 210। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:36 এবং সূর্য অস্ত যাবে 6:25। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মূল সড়ক নেটওয়ার্কে দ্বীপ জেলা ভোলাকে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত। স্বাস্থ্যখাতকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতে আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা নিবেদন। ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। কলেরা প্রতিরোধে দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান কার্যক্রম শুরু। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার যে কোনো রাষ্ট্রকে শত্রু হিসেবে গণ্য করবে ইরান। এবং ম্যাকাইতে দ্বিতীয় শেষ ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
5: শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
6: সবার সাথে 90.4।

0: তাই মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। মাসের একদম শেষ পর্যায়ে চলে আসলে আমি জানি যে একটু কষ্ট হয় ভালো থাকাটা, কিন্তু তারপরও সব মানিয়ে গুছিয়ে কিন্তু চলতে হয়। যাই হোক, কথা কিন্তু সেটা না, আজকের মর্নিং মেকের একটা বিশেষ টপিক নিয়ে কিন্তু আমরা গল্প করব। আজকের টপিক হচ্ছে প্রেম, মানে আমি আজকে প্রেম নিয়ে কথা বলবো। আমি কিন্তু এই পর্যন্ত আপনাদের সাথে প্রেম নিয়ে কোনো কথা বলিনি, কোনো গল্প করিনি, তাই আজকে ভাবলাম যে আজকে প্রেম বিলাস করব আপনাদের সাথে। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইক উইথ আরজে তানহা, এবং আমি থাকি ঢাকা FM 90.4 এ প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। সো আজকেও আছি, গল্প করব, আড্ডা দেব, অনেক মজার মজার গসিপ শেয়ার করব। তবে আজকে মেন থিম থাকবে প্রেম নিয়ে, ঠিক আছে? আমরা যাই আজকে গল্প করব, সব কিছুই কিন্তু প্রেম রিলেটেড থাকবে। আর অলরেডি মর্নিং মাইকের পোস্ট কিন্তু আপলোড হয়ে যাবে এখনই 2-3 মিনিটের মধ্যে। সো সেখানেও কিন্তু আমি আজকে এটাই লিখেছি যে আপনাদের তানহা আপু মনে হয় আবারও প্রেমে পড়েছে। তো কার প্রেমে পড়েছে সেটা জানবো এবং সেই নিয়েই গল্প করব। তবে তার আগে আপনারা চাইলে কিন্তু আমাকে SMS এবং ফেসবুকে কমেন্ট করতে পারেন। আমাকে আজকে যেহেতু আমাদের এখন SMS এর অপশনটা একটু বন্ধ আছে, সো আপনারা চাইলে শুধুমাত্র আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। আর ফেসবুকেও চাইলে ইনবক্স করতে পারেন বা আমার মর্নিং মাইকের পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। তো চলুন মর্নিং মাইক শুরু করি একটা সুন্দর গান দিয়ে। ভাবলাম যে গানটা আপনাদেরকে শোনাই, একটু প্রেমে পড়া বারণ। আসলে কি প্রেমে পড়া বারণ, দেখা যাক। গানটি শুনুন, আর চাইলে আমাকে আজকে গানের রিকোয়েস্ট করতে পারেন বেশি বেশি করে, আমি আজকে আপনাদের পছন্দের সব গান প্লে করে দিব। ওকে, তো চলুন মর্নিং মাইক শুরু করি, গানটি শুনে আসি, আবার একটু পরে ব্যাক করছি। স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন? রিচার্জ করুন এখনই, অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4-এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। আজকে আমি বলেছি যে মর্নিং মাইকের আজকের থিম হচ্ছে প্রেম, প্রেম বিলাস করব আজকে আপনাদের সাথে আমি। এবং আজকে সারাদিন সারা সময়টা জুড়ে আমি প্রেমের গল্প করব, সেটাও কিন্তু বলেছি। তো প্রথমেই যার প্রেমের গল্প না বললেই নয়, তার নামটা বলবো এবং তার গল্পে যাব আমরা। তার আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা FM 90.4 মর্নিং মাইক, আর আজকের মর্নিং মাইকের পোস্ট কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। সেখানে চাইলে কমেন্ট করতে পারেন, বেশি বেশি করে আমার পোস্টে লাইক শেয়ার করে দিবেন। আর ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILOVETHAKAFM। তো আমরা যাচ্ছি, মানে গল্প করছিলাম প্রেম নিয়ে। তো প্রেমের গল্প করতে গেলে প্রথম যেই নামটা সবার মাথায় আসে সেটা কিন্তু অবশ্যই রোমিও জুলিয়েট অথবা লাইলি মজনু অথবা শাহজাহান ও মমতাজ অথবা উইথ ও জুলিয়াস সিজার। তো যাই হোক, আপনার কাছে মনে হয় মানে কোন প্রেমটাকে আসলে প্রেম মনে হয় এবং কোন প্রেমটাকে আসলে ভালোবাসা মনে হয়? একটা জিনিস আমি আবিষ্কার করেছি, সেটা হচ্ছে পৃথিবীর সব ভালোবাসাই প্রেম, কিন্তু সব প্রেমই কিন্তু ভালোবাসা নয়। মানে কিভাবে এটা বললাম সেটার বিশ্লেষণ কিন্তু আমি করব। তার আগে আপনারা বলুন যে আমার কথাটা কতটুকু রাইট, বা আপনারা কি বুঝতে পেরেছেন কিনা আমি এটা আসলে কি বোঝাতে চেয়েছি। এটা যদি মানে বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিন 01841904904 নম্বরে। ওকে, তো চলুন এখন আবারও আপনাদের সাথে আমি আর একটা সুন্দর প্রেমের গান, প্রেমের গান না ভালোবাসার গান, ভালোবাসা দিবি কিনা বল আরজিনের গানটি শুনে আসি এবং আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: তুই।
1: ৩৬ টাকা রিচার্জে ৩৬ মিনিট বোনাস। ৩১ আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে ৩৬ টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন ৩৬ মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে ০৯৬১১৯৯৯৬৬৬।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মাইক।
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আপনাদের সাথে আমি একটা ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। একটা ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছে, আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন মর্নিং মাইক, আমি তানহা আছি আপনাদের সাথে। থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আজকেও আছি, গল্প করছিলাম এবং আজকে কিন্তু বলেছি যে আমি প্রেম বিলাস করব, মানে প্রেমের গল্প করব এবং প্রেম নিয়ে আপনাদের সাথে মজার মজার অনেক গল্প গসিপ শেয়ার করব। তো তেমনই একটা মজার গসিপ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিন্সেস ডায়নার নাম শুনেননি বা প্রিন্সেস ডায়নাকে চেনেন না এমন একটা মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তার কিছু বিখ্যাত উক্তি, কিছু বিখ্যাত লাইফস্টাইল এবং বিখ্যাত ড্রেসিং সেন্সের কারণে এবং তার চাহনি, তার লুক সব কিছু মিলিয়ে সে কিন্তু এখনও মানুষের মনে একটা অন্যরকম জায়গা করে আছেন। ব্রিটিশ পরিবারে তার বিয়ে হয়েছিল প্রিন্স চার্লসের সাথে এবং বিয়েটা খুব একটা ভালো যায়নি এবং সে কিন্তু এই প্রেক্ষিতে একটা ডায়লগ তার এখনো খুব বিখ্যাত, সেটা হচ্ছে যে আমি আর পুরো পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসলো, শুধু একজন আমাকে ভালোবাসেনি যাকে আমি ভালোবেসেছিলাম। তো ব্যাপারটা একটু মানে ট্র্যাজিক হয়ে গেছে, একটু ইমোশনাল মনে হচ্ছে এবং প্রিন্স চার্লস কিন্তু চিটিং করতে যে ধরা পড়েছিলেন ডায়নার কাছে, ধরা পড়েছিলেন বলতে সে স্বীকার করেছিলেন যে সে ডায়নাকে ভালোবাসেন না, সে আরেকজন মহিলাকে ভালোবাসেন এবং সেই মহিলাকেই কিন্তু পরবর্তীতে প্রিন্স চার্লস বিয়ে করেছিলেন এবং এখন বর্তমানেও কিন্তু সে তার স্ত্রী হিসেবেই আছেন। যাই হোক, সেটা কথা না, আমি গল্প করতে যাচ্ছি প্রিন্সেস ডায়নার জীবনে কিন্তু আরও একবার প্রেম উকি দিয়েছিল। আপনারা কি সেই খবর জানেন? আমি জানি যে আপনারা সেই খবর জানেন না, এই জন্যই কিন্তু আমি আপনাদের সাথে এই গল্প শেয়ার করতে চলে এসেছি। প্রিন্স চার্লসের সাথে ডিভোর্সের পর প্রিন্সেস ডায়নার জীবনে এক সত্যিকারের গভীর প্রেমে এসেছিল যা সাধারণ মানুষের চোখের আড়ালেই রয়ে গিয়েছিল। 1995 সালে লন্ডনের একটি হাসপাতালে ডায়নার এক বন্ধুর হার্ট সার্জারি চলছিল। সেখানে পাকিস্তানি বংশোদ্ভূত হার্ট সার্জন ডক্টর হাসনাত খানকে দেখে ডায়না তার প্রেমে পড়েন। ডায়নার হাসনাতকে তার জীবনে মিস্টার ওয়ান্ডারফুল বলে আখ্যা দিয়েছেন। ডায়না এই সম্পর্কটিকে বিয়ের পূর্ণতা দিতে চেয়েছিলেন, এমনকি তিনি পাকিস্তানের লাহোরে হাসনাতের পরিবারের সাথেও দেখা করতে গিয়েছিলেন। কিন্তু ডক্টর হাসনাত ছিলেন ভীষণ অন্তর্মুখী, মানে আমরা যেটাকে বলি ইন্ট্রোভার্ট, এবং সাধারণ প্রচার বিমুখ মানুষ। তিনি বুঝতে পেরেছিলেন যে ডায়নাকে বিয়ে করলে মিডিয়ার লাইমলাইটের কারণে তার শান্ত সাধারণ জীবন এবং চিকিৎসকের কেরিয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। মিডিয়ার অতিরিক্ত চাপ এবং সংস্কৃতির পার্থক্যের কারণে 1997 সালের জুলাই মাসে তাদের 2 বছরের গভীর সম্পর্কের ইতি ঘটে। এর মাত্র কয়েক সপ্তাহ পরেই প্যারিসে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ডায়না মারা যান। হাসনাত খান আজও ডায়নার স্মৃতিকে আগলে আড়ালে জীবন কাটান। আপনাদের কি মনে হয়, একটা মানুষ যে পৃথিবীর সবথেকে সুদর্শন নারী হিসেবে পরিচিত, সেই নারীর জীবনে একটা সত্যিকারের প্রেম আসলো না, সত্যিকারের একটা ভালোবাসা আসলো না, সত্যিকারের কোনো পরিণতি আসলো না, এর থেকে দুঃখ এবং এর থেকে ট্র্যাজিক স্টোরি কি আর কোনো কিছুতে হতে পারে? আপনাদের মতামত জানিয়ে দিন আমাকে হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। তো চলুন এই মুহূর্তে আরও একটা ব্রেক নিচ্ছি, আপনারা ভাবতে থাকুন এবং আমাকে অ্যান্সার দিতে থাকুন, আমি একটু পরে এসে আপনাদের কমেন্ট পড়ব। সো নাও স্টে টিউনড।
2: হ্যালো,
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
0: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। 94.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এখন 9:16 বাজছে এবং আকাশের অবস্থা যদি আমরা দেখতে চাই তাহলে আমি যে আজকে বলেছি যে প্রেম বিলাস করব, প্রেম বিলাস করার মতোই একটা ওয়েদার কিন্তু বাইরে দেখা যাচ্ছে। কিন্তু আমি জানি না, গত 2-3 দিন ধরে প্রচুর গরম পড়ছে, মানে যতটা না রোদ উঠছে বা যতটা না মনে হচ্ছে যে গরম হবে তার থেকে বেশি পরিমাণের গরম লাগছে। এটা কি শুধু আমার সাথে হচ্ছে কিনা আমি জানি না, আপনারা একটু কমেন্ট করে মেসেজ করে জানিয়ে দিবেন যে আসলে কি মানে বাইরের ওয়েদারটা কি একটু বেশি কি বলে সামারি ভাইব দিচ্ছে কিনা। ওকে, কিন্তু এমনিতে আজকে কিন্তু ঢাকার ওয়েদারে দেখতে পাচ্ছি যে একদমই মেঘলা আকাশ বলা যায়। রোদের ঝলকানি একটু দেখা গিয়েছিল সকালের দিকে, একদম 6টার দিকে আমি দেখতে পেয়েছিলাম, বাট এখন আবার মেঘলা। তো যাই হোক, প্রেম বিলাস করবো আর আজকে যেহেতু বলেছি এবং প্রেমের গল্প বলবো। আমার মর্নিং মেকের পোস্টে অনেকেই কিন্তু কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি, তো আমি কমেন্টগুলো পড়বো। তার আগে আপনাদের সাথে আরও একটি প্রেমের গল্প শেয়ার করি। আর আমাকে চাইলে আপনাদের প্রেমের গল্প বা প্রেম নিয়ে কোনো মতামত থাকলে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 নম্বরে। এছাড়াও ফেসবুকেও ইনবক্স করতে পারেন, মর্নিং মেকের পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। তো চলুন, আমি যার গল্প আসলে এখন করতে যাচ্ছিলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম তো আমরা সবাই জানি, সবাই তার সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া কিন্তু আছে, এবং তার গান কবিতা ভালোবাসেন না পছন্দ করেন না এমন একটা মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না, তাই না? এবং আমরা খেয়াল করে দেখব যে বর্তমান জেনজি জেনারেশনের মধ্যেও কিন্তু রবীন্দ্রনাথের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আমরা দেখতে পাই। তো যাই হোক, আপনারা কি জানেন কি না যে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু একবার প্রেমে পড়েছিলেন, শুধু একবার না, তবে তার জীবনের বিখ্যাত যদি কোনো প্রেমের কথা বলা হয় তাহলে আসলে তার সেই প্রেমটাকে নিয়েই কথা বলতে হয়। এবং ধারণা করা হয় তার সেই মানে অসম্পূর্ণ প্রেমের ফলেই কিন্তু আমরা তার কাছ থেকে এত এত বিরহের গান, এত প্রেমের গান এবং এত সুন্দর সুন্দর উপন্যাস, গল্প, কাহিনী পেয়েছি। আমি কথা বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি কাদম্বরী দেবীর কথা, যিনি মানে এখনো, যদিও এটা সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই বলেননি যে সে কাদম্বরী দেবীকে ভালোবাসতেন বা তার সাথে কোনো একটা সম্পর্ক ছিল, কিন্তু তার কবিতা, গান, নাটক এবং উপন্যাসে কিন্তু বারবারই কাদম্বরী দেবীর একটা ছায়া আমরা দেখতে পেয়েছি। এবং মানে বলা যায় যে আমরা বলি না যে না বলা প্রেম বা না বলা ভালোবাসা, ঠিক তেমনটাই ধারণা করা হয়েছে। আসলে ব্যাপারটা এমন ছিল যে কাদম্বরী দেবী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স প্রায় একই ছিল, যেহেতু কাদম্বরী দেবীর ছোটবেলায় বিয়ে হয়েছিল, তো সে ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত সে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে অনেক ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় এবং বলা যায় যে একদম ফ্রেন্ডের মতো একদম তারা একসাথে বড় হয়। তো আমরা তো জানি যে পেয়ার দোস্তি হ্যাঁ, তো বন্ধুত্ব থেকেই কিন্তু সে ভালোবাসা শুরু হয়। এবং কাদম্বরী দেবী নিজেও বুঝতে পারেনি যে সে কখন কবে রবীন্দ্রনাথকে ভালোবেসে ফেলেছিলেন, কিন্তু সেটা সে বুঝতে পারে যখন, তখন অনেকটা দেরি হয়ে গেছে বলা যায়, কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের তখন বিয়ে হয়ে গেছে। এবং বিয়ে হওয়ার পরে কাদম্বরী দেবী বুঝতে পারেন যে সে আসলে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে বন্ধুই ভাবেন না, তার থেকে বেশি কিছু ভাবেন, এবং সে সেটা মানতে পারেনি। এবং আমরা জানি যে কাদম্বরী দেবী একটা চিঠি লিখে সে আত্মহত্যা করেছিলেন, এবং সেখানেও কিন্তু সে রবীন্দ্রনাথের প্রতি তার ভালোবাসার উপাখ্যান করেছিলেন। তো যাই হোক, এই প্রেম বিলাস করতে যে আমরা যতটুকু যতগুলো সার্থক প্রেমের গল্প বললাম বা শুনলাম, এর থেকেও কিন্তু প্রেম যেগুলো সার্থক হয়নি, যেগুলো সফল হয়নি, সেই প্রেমের গল্পগুলোই আমার কেন জানি বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় যে না পাওয়াই প্রেম, মানে যেই জিনিসটাকে আমি পাইনি তার প্রতি প্রেম সারা জীবন অটুট থাকে, কিন্তু পেয়ে গেলে মনে হয় যে সে প্রেম কমে যেয়ে ভালোবাসা হয়ে যায়। আর একটা ডায়লগ আমি কিন্তু বলেছি সেই শোয়ের শুরুর দিকে, সেটার ব্যাখ্যাও আমি দিব, তবে এখন একটা ব্রেক নিচ্ছি এবং ব্রেকের পর রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি, গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করব। সো স্টে টিউনড।
0: ঢাকা এফএম 90.4। খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আজকের মর্নিং মাইকের থিম বলেছি যে প্রেম বিলাস, প্রেমের গল্প করব। এবং আমার মর্নিং মাইকের পোস্টও কিন্তু আপলোড করেছি যে আপনাদের তানহা আপুকে আবারও প্রেমে পড়েছে কিনা। আমি দেখি কে কে বুঝতে পেরেছেন আমি কি আসলে প্রেমে পড়েছি কিনা। তো যাই হোক, আপনারা কমেন্ট করছিলেন এবং আমি সে কমেন্ট পড়ব। তবে তার আগে আপনাদের সাথে আরও একটি মজার গল্প শেয়ার করতে চাই। এটা একটু পুরনো, মানে ধরতে গেলে মিশরীয় সভ্যতার গল্প শেয়ার করছি। আমরা ক্লিওপেট্রার নাম কিন্তু সবাই শুনেছি মোটামুটি, তাই না? রানী ক্লিওপেট্রা, যে কিনা বলা যায় যে তাকে সৌন্দর্যের দেবী বলা হয়, মানে এত সুন্দর ছিলেন সে। তো তার জীবনে কিছু কন্ট্রোভার্সি আছে, মানে অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে। তার কিছু ওয়াইল্ড এবং কিছু কি বলে, মানে ওয়াইল্ড ডিসিশন এবং কিছু ফ্যান্টাসি, যেগুলো এখনো মানুষের মনে কিন্তু অনেক বেশি রহস্য এবং কিউরিয়াসিটি করে রাখে। তো তেমনই আরো একটি ঘটনা কিন্তু বলা যায়, কিন্তু যদিও এটা একটা প্রেম রিলেটেড ঘটনা। একটা কথা আছে যে আমি একবার শুনেছিলাম, একজন আমাকে বলেছিল যে পৃথিবীর সব থেকে খারাপ মানুষটাও কারো না কারো প্রেমে পড়ে। তাহলে বুঝতে পারছেন যে প্রেম ব্যাপারটাই এরকম যে একটা মানুষও এর থেকে মুক্তি পায়নি, একটা মানুষও এর কাছ থেকে বাঁচতে পারেনি। তো সেই রানী ক্লিওপেট্রাও কিন্তু যুদ্ধ এবং ক্ষমতা এবং রাজনৈতিক দ্বন্দ্ব, শাসনভার সব কিছুর মধ্যেও চুপিসারে এক ফোঁটা প্রেমে কিন্তু পড়ে গিয়েছিলেন। সে প্রেমে পড়েছিলেন অ্যান্টনির, যে কিনা ছিল সেই রাজদরবারের সেনাপতি। কিন্তু একটা যুদ্ধে যে সেনাপতি খবর পান যে ক্লিওপেট্রা, মানে বিপক্ষ যে দল ছিল, যেই মানে প্রতিপক্ষ ছিল, তাদের কাছে ধরা পড়েছেন, সেই দুঃখে সে আত্মহত্যা করেন, মানে অ্যান্টনি আত্মহত্যা করেন সেই খবরটা শুনে যে ক্লিওপেট্রা মারা গেছে বা ক্লিওপেট্রাকে বিপক্ষ দল ধরে ফেলেছে। সেই খবর শুনে, মানে অ্যান্টনি যে মারা গেছে সেই খবর শুনে আবার ক্লিওপেট্রা নিজেরই পোষা যেই সাপ ছিল, সেই পোষা সাপের বিষাক্ত কামড়ে নিজে আত্মহত্যা করে। মানে বুঝতে পারছেন ট্র্যাজেডিটা কেমন। এবং আমরাও কিন্তু এটাও জানি যে ক্লিওপেট্রা এত বেশি চতুর ছিলেন, এত চালাক ছিলেন এবং এত বুদ্ধিমান ছিলেন যে তার বুদ্ধির কাছে অনেক বড় বড় রাজারাও কিন্তু হার মেনে গিয়েছিলেন। কিন্তু সে শেষমেশ জীবন দিতে হলো একটা প্রেমের কারণে এবং একজন প্রেমিকের কারণে। তো এই আমাদের যুগে যুগে, মানে বছরের পর বছর, মাসের পর মাস বা হাজার হাজার বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু একটা জায়গায় যে আত্মসমর্পণ করে দেয় সেটা হচ্ছে সেই প্রেম। প্রেমের কাছে গেলে মানুষ যেন কেমন একটা, মানে কি বলে, পাগলা হয়ে যায়, তাই না? তো যাই হোক, আপনাদের কেমন লাগলো এই গল্পটি? আমার তো অসাধারণ লেগেছে। আমি আপনাদের সাথে গল্প শেয়ার করার আগে যখন একটু রিসার্চ করি, মানে একটু খুঁজে বেড়াই যে কি কি আছে, কি কি ইন্টারেস্টিং গল্প আপনাদের সাথে শেয়ার করা যায়, তখন আমি প্রতিনিয়তই কিন্তু অবাক হই যে আসলে পৃথিবীতে কত কিছু আছে আমার অজানা, তাই না? আমার মনে হয় যে আপনাদেরও একই রকম অনুভূতি হয়। যাই হোক, আমি কমেন্টে চলে যাই। রবিউল ইসলাম, গুড মর্নিং তানহা আপু, গুড মর্নিং। অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ সকাল, শুভ সকাল। সুমাইয়া শেফা, আসসালামু আলাইকুম আপু, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে রংপুর থেকে। সুমাইয়া শেফা, কলেজে যাচ্ছি আপু, যেতে যেতে আপনাকে শুনছি। বাহ শেফা, আপনি কি কলেজে পৌঁছে গেছেন নাকি এখনো রাস্তায় আছেন বা আমাকে শুনছেন? যদি কলেজে পৌঁছে যান এবং আমাকে এখন না শুনে থাকেন তাহলে আসলে ব্যাড লাক, কিছু করার নেই। অনেক মজার মজার গল্প কিন্তু শেয়ার করে ফেলেছি, তারপরও পড়াশোনার কাছে কিন্তু সবকিছু মানে বাদ, ঠিক আছে? ওকে, তারপর কমেন্ট করেছেন আজহারুল ইসলাম ফ্লেভার, ওয়েলকাম টু মর্নিং মাইক উইথ আজে তানহা, ঢাকা FM 90.4 সিলেট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইয়াসিন আহমেদ আরাফাত কমেন্ট করেছেন, রায়তুল ইসলাম কমেন্ট করেছেন, পোকেমনের একটা ছবি দিয়েছেন। ওকে, জামাল মিয়া কমেন্ট করেছেন, অ্যান্ড ওকে ওকে, যারা যারা কমেন্ট করছেন, আমার পোস্ট বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। এবং যারা যারা আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন এবং আমাকে শুনছেন, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। তো আমি আরও একটা ব্রেক নিচ্ছি এই মুহূর্তে, ব্রেক নিয়ে আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।
2: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস, 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

একদম সকাল বেলা এসেই কিন্তু আমি একটা কথা আপনাদের সাথে বলেছিলাম যে সকল প্রেমের মধ্যে ভালোবাসা থাকলেও সকল ভালোবাসার মধ্যে কিন্তু প্রেম থাকে না। এটার বিশ্লেষণ কি সেটা কি হবে সেটাও কিন্তু আমি বলে দিব বলেছি। তবে তার আগে আপনাদের সাথে এখন একটা ইনফরমেশন শেয়ার করে দেই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার একটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আপনারা শুনছেন মর্নিং মাইক ঢাকা এফএম 90.4 এ। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। যেই কথা বলছিলাম যে সকল প্রেমের মধ্যে ভালোবাসা থাকলেও সকল ভালোবাসার মধ্যে প্রেম ব্যাপারটা থাকে না, এটা কেন বলেছি, কারণ আমার কাছে মনে হয় যে আপনি যখন কোনো কিছুকে পাবেন না জানেন বা এখনো পুরোপুরিভাবে পাননি জানেন, সেই জিনিসটার প্রতি আপনার যত্ন, ভালোবাসা, কেয়ার, এফোর্ট একটা অন্যরকম লেভেলের থাকে। এবং সেই সম্পর্কটার মধ্যে খুনসুটি বলেন, মানে কি বলে, মানে ভালোবাসা বলেন বা কথা বলেন, ভাবের আদান প্রদান বলেন, সে ব্যাপারটা কিন্তু একটা অন্যরকম লেভেলের থাকে। কিন্তু যে মানুষটাকে আপনি ভালোবেসেছেন, তার সাথে আপনি প্রেম করেছেন, যাকে আপনি পেয়ে গেছেন এবং আপনি তাকে গ্র্যান্টেড নিয়ে নিয়েছেন এবং আপনি জানেন তাকে আপনি পেয়ে গেছেন, আপনার জীবনে আর তার কাছে বা তাকে পাওয়ার মতো কোনো আক্ষেপ থাকবে না, তখন কিন্তু শুধু ভালোবাসাটাই টিকে থাকে, প্রেমটা কিন্তু আর টিকে থাকে না বলেই জানি আমি। তারপরও আমার ধারণাও কিন্তু ভুল হতে পারে এবং সেই ধারণাটা আপনারা চাইলে ভুল প্রমাণ করতে পারেন আমাকে মেসেজ করে জানিয়ে দিয়ে যে আপনাদের জীবনে কি এই রকম ঘটনা ঘটেছে কি না। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakaefm। আরও একটি মজার প্রেমের গল্প শেয়ার করব, তবে তার আগে একটা খুব বিখ্যাত উক্তি আপনাদের সাথে শেয়ার করে দিই। ফেসবুকে এটা ইদানিং খুবই বেশি ভাইরাল হচ্ছে যে দেবদাস ভেবেছিল যে পারু তাকে ছাড়া বাঁচবে না, কিন্তু দেবদাসের মৃত্যুর পর পারুর জ্বরটুকু আসলো না। এটা কেমন প্রেম যে পারু ভালোবাসার জন্য এত কষ্ট করলো, নিজের সম্মান পর্যন্ত বিসর্জন দিয়ে দিল, তার একটু জ্বরও আসলো না দেবদাসের মৃত্যুতে। এতটা কঠিন কিভাবে হতে পারে? আসলে আমাদের মেয়েদের মনটাই এরকম, যখন কাউকে ভালোবাসে মন উজাড় করে ভালোবাসে, আর যখন কাউকে ঘৃণা করে সেটাও কিন্তু মন উজাড় করে ঘৃণা করে। একবার মন থেকে চলে গেলে আমাদের মেয়েদের মন থেকে আর কখনোই কিন্তু সেখানে ফিরে আসা যায় না। আমাদেরকে দেখতে মনে হয় যে আমাদের মনটা অনেক নরম, কিন্তু আসলে জায়গা মতো বা সময় মতো ঠিকই এটা কঠিন বা শক্ত হয়ে যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি দেবদাস ও পারুর ছোটবেলার নিবিড় ভালোবাসা নিয়ে এই উপন্যাসটি লেখা হয়েছিল এবং পারিবারিক অহংকার এবং দেবদাসের সময় মতো সঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণেই কিন্তু পারুর অন্য জায়গায় বিয়ে হয়ে যায় এবং তারপর দেবদাস মদ্যপ হয়ে নিজেকে শেষ করে ফেলেন এবং মৃত্যুর শেষ মুহূর্তে পারুর বাড়ির সামনে এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই উপন্যাস নিয়ে পরপর অনেকবার সিনেমা করা হয়েছে, যেমন উত্তম কুমার করেছেন এবং দিলীপ কুমার করেছেন। এরপর সব থেকে বিখ্যাত যে ভার্সন সেটা হচ্ছে শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের এই সিনেমা এবং এই অভিনয়। শাহরুখ খান নিজেও বলেছেন যে সে আর কোনোদিনই রিক্রিয়েট করতে পারবেন না, ওই মুহূর্তে তার এটা টাইম ছিল এবং সেই সময়ে সেই অভিনয়টা সে করে ফেলেছেন। এই অভিনয় আর তাকে দিয়েও কখনো রিক্রিয়েট করা সম্ভব হবে না এবং সেই কারণেই কিন্তু আজ পর্যন্ত কোনো ডিরেক্টর আর দেবদাস সিনেমা করার বা রিক্রিয়েট করার কথা কিন্তু ভুলেও ভাবেননি। তো যাই হোক, দেখা যাক কি হয় এরপর, যদি আবারও কখনো কোনো রিক্রিয়েশন আসতে পারে দেবদাসের, তো অবশ্যই আশা করব যে ভালো কোনো অভিনেতা বা ভালো সেইভাবে ফুটিয়ে তুলতে পারবেন। যাই হোক, আমরা এখন আপনার জন্য সেই কুসুম কুসুম প্রেমের একটা গান প্লে করে দিচ্ছি। গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: Vaccination Act Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান। রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: আজকের প্রেম বিলাসে যদি দুইজন মানুষের মানে দুইটা প্রেম কথা যদি না বলি, তাহলে মনে হবে যে প্রেম বিলাস আজকে অসম্পূর্ণ রয়ে যাবে। যাই হোক, আমি আজকে আপনাদের সাথে সেই বিখ্যাত মানে ফেমাস জুটি, ফেমাস তারকা এবং সেলিব্রিটির প্রেম কথা বলবো। তার আগে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে। আমি তানহা আছি আপনাদের সাথে ঢাকা FM 90.4 প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8 থেকে 11 পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4। তো আজকেও আছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি এবং প্রেম বিলাস করছি। আজকে অনেকগুলো প্রেমের গল্প আপনাদের সাথে শেয়ার করেছি, সো এখনো করব, আর কিছুক্ষণ সময় আছে, আমি আপনাদের সাথে থাকবো। আপনাদের পছন্দের গান আজকে প্লে করছি এবং প্রেমের গানগুলো কিন্তু প্লে করছি। আশা করি আপনাদের ভালো লাগছে আজকের গান। চাইলে রিকোয়েস্ট করতে পারেন গানের 01841904904 হোয়াটসঅ্যাপ নম্বর, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো বলিউডে যদি একটু উকি ঝুঁকি মারি, তাহলে সবার প্রথম যেই নামটা, যেই প্রেমের গুঞ্জন বা যেই প্রেমের কি বলে এটাকে আইডল সবার সামনে আসবে, সেটা হচ্ছে অমিতাভ বচ্চন এবং রেখা। বলিউডের ইতিহাসে সবচেয়ে আলোচিত এবং রহস্যময় প্রেম এটি। সো আনজানে সিনেমায় শুটিং থেকে শুরু করে সিলসিলা সিনেমা পর্যন্ত তাদের প্রেম ছিল তুঙ্গে। অমিতাভ বচ্চন ইতিমধ্যেই জয়া ভাদুরীর সাথে বিবাহিত ছিলেন। পারিবারিক সম্মান এবং সামাজিক চাপের কারণে অমিতাভ কখনো এই সম্পর্কের প্রকাশ্যে স্বীকৃতি দেননি। 1981 সালের সিলসিলা সিনেমার পর তারা আর কখনো একসাথে অভিনয় করেননি, এমনকি জনসমক্ষেও একে অপরের সাথে কথাও বলেননি। রেখা আজও তার একাকী জীবনে এই প্রেমের নীরব স্মৃতি বহন করে চলেছেন। ঠিক তেমনি আরো একটি প্রেম কিন্তু ছিল উত্তম কুমার এবং সুচিত্রা সেনের মধ্যে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে রোমান্টিক এবং কালজয়ী জুটি তারা। রূপালী পর্দার এই রসায়ন বাস্তব জীবনেও এক গভীর আত্মিক ও মানসিক প্রেমে রূপ নিয়েছিল বলে মনে করা হয়। উত্তম কুমার বিবাহিত ছিলেন এবং পরবর্তীতে সুপ্রিয়া দেবীর সাথে বসবাস শুরু করেন। অন্যদিকে সুচিত্রা সেন ছিলেন অত্যন্ত অন্তর্মুখী মানে ইন্ট্রোভার্ট এবং আত্মমর্যাদাশীল, মানে এতটা তার সেলফ রেসপেক্ট ছিল এবং তার পার্সোনালিটি, তার অরা এতটাই কি বলে খুবই হাই মেইনটেনেন্স এবং খুবই পশ একটা ভাইব তার মধ্যে ছিল। এটা এখনো পর্যন্ত কোনো নায়িকার মধ্যে পাওয়া যায়নি বলে ধারণা করা হয়। সুচিত্রা সেন ছিলেন এবং সামাজিক ও পারিবারিক বাস্তবতার কারণে তারা কখনো এক হতে পারেননি। 1980 সালে উত্তম কুমারের আকস্মিক প্রয়াণে সুচিত্রা সেন গভীরভাবে ভেঙে পড়েন। তিনি মহানায়কের মৃতদেহে গোলাপের মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান এবং এর কিছুদিন পরই নিজেকে চিরতরে লোকচক্ষুর অন্তরালে নিয়ে যান। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই দুটি গল্প আমাকে জানিয়ে দেন। এই মুহূর্তে আরও কিছু প্রেমের গান, ভালোবাসার গান আপনাদের সাথে শেয়ার করছি এবং একটা ব্রেক নিচ্ছি, ফিরছি একটু পরে, সো স্টে টিউনড।
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: You're listening to Taka FM 90.4.
0: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আমার কাছেও মনে হয় যে সব করো প্রেম করো না। আজকের এই প্রেম বিলাসের লাস্ট এন্ডিং বা মোরাল অব দ্য স্টোরি কিন্তু এটাই হওয়া উচিত যে প্রেম যে কাঁঠালের আঠা সব করো প্রেম করো না। মানে বুঝতেই পারছেন কেনই বলছি এই কথাটা। আসলে আমাদের জীবনে প্রেম ছাড়া যেমন চলে না, আমরা প্রত্যেকটা মানুষ যেভাবে প্রেমের কাছে আত্মসমর্পণ করেছি ঠিক সেভাবে আমাদেরকে কিন্তু আবার সেই প্রেম থেকে উঠে দাঁড়াতে হবে। আই মিন সে প্রেমের জালে কিন্তু ফাঁসা যাবে না, বুঝতে পারছেন? মানে আপনি দেখেছেন বিখ্যাত বিখ্যাত মানুষেরাও কিন্তু এই প্রেমের জালে ফেঁসে তাদের দুর্দশা হয়ে গেছে, তাই সে দুর্দশা কিন্তু আমাদের করা যাবে না। কারণ বিখ্যাত মানুষেরা মানে ফেঁসে গেলেও কিন্তু তারা বিখ্যাতই থাকবে, কিন্তু আমরা সাধারণ মানুষ যদি ফেঁসে যাই তাহলে কিন্তু আমাদেরকে বাঁচানোর আর কোনো উপায় থাকবে না। তাই আপনাদের যারা আমাকে এই মুহূর্তে শুনছেন এবং ঢাকা এফএম 90.4 এ আছেন এবং মর্নিং মেক শুনছেন, সবাইকে বলছি যে সব করো প্রেম করো না। যাই হোক, আমি আজকে তানহা ছিলাম আপনাদের সাথে মর্নিং মেক নিয়ে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মেক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও ছিলাম, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আজকের মর্নিং মাইকের থিম ছিল প্রেম বিলাস এবং সেই নিয়ে অনেক গল্প করেছি আজকে, অনেক আড্ডা দিয়েছি। আশা করি সবার অনেক বেশি ভালো লেগেছে এবং সবাই যারা ছিলেন আজকে আমার সাথে পুরো সময়টা জুড়ে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আগামীকাল ঠিক সকাল 8টায় আবার হাজির হয়ে যাবেন, মানে যুক্ত হয়ে যাবেন আমার সাথে এবং আমি তো থাকবই। সো আবার কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। অতক্ষণ পর্যন্ত সবাই আমাকে অনেক বেশি বেশি মিস করবেন, আমাকে ভালোবাসবেন, আমার জন্য ওয়েট করবেন, ঢাকা এফএম 90.4 শুনতে থাকবেন। সো নাও বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভাল লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ টু স্পেস ইট
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: Nation, X Station.

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666। রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
4: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
3: মুকুল টি স্টল,
5: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। 93.4

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে, জয়েন করে লেন কিন্তু।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে, থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে, জয়েন করে লেন কিন্তু।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আমার একটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। 94.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: পর্যন্ত 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: KFM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে।
2: হ্যালো,
1: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4 এ।
5: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
4: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Nation, X Station.

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: 90.4 FM.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন গল্প সিজন 2 আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4।
4: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
3: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সাথে 90.4

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4
2: সারা দেশে
3: সবার সাথে।

0: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগন্যাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: Nation, X Station.

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
5: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
4: মুকুল টি স্টল,
0: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই, তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা, নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারের কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।
3: স্যার আসবো?
4: আসুন।
3: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
4: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
3: জি স্যার।
4: সেটা কেন হলো না?
3: না স্যার, মানে স্যার,
4: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
3: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
4: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
3: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
4: তাহলে কি এভাবেই চলবে?
5: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌপরিবহন অধিদপ্তর।
1: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে সময় কাটুক আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4
4: FM 90.4
5: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি খরচ হোক আরো কম আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন বিস্তারিত জানতে 09611999 666

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং। পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন।

0: প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌপরিবহন অধিদপ্তর।
1: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
2: মানে কি?
1: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
2: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4
3: এক নেশন এক স্টেশন।
4: ৩৬ টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

0: প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌপরিবহন অধিদপ্তর।
1: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আর যে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
1: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরে উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: You're listening to Taka FM 90.4.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Kaka FM 90.4.
1: Çağrı
0: Sabahları.
2: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট তাই দেরি কেন রিচার্জ করুন এখনি অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে বিস্তারিত জানতে কল করুন 09611999666

0: প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌপরিবহন অধিদপ্তর।
1: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
2: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
1: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
2: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
1: আম্বার আইডি।
2: রাইট,
3: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন ব্যান্ড বিটসে। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা এফএম 90.4।
5: আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসগুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি। এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে 2 ঘন্টা, কিন্তু
2: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
3: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
4: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী বর্ষ 2026 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতি প্রদানের নির্দেশ। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, জানালেন এলজিআরডি মন্ত্রী। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গত মার্চে নতুন সংবিধান গ্রহণের পর কাজাখস্তানে সংসদ নির্বাচনে ভোট হচ্ছে আজ। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে 1-1 সিরিজ ড্র করেও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে কর্মকর্তাদের পদোন্নতি প্রদানে নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদকে নির্দেশ দেন। তিনি আজ ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌবাহিনী ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধনকালে এই নির্দেশনা দেন। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধানমন্ত্রী বলেন, এক্ষেত্রে বাহিনীর কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্ব আরোপ করতে হবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রধানমন্ত্রী এজন্য নৌ ও বিমান বাহিনী প্রধান থেকে শুরু করে বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খন্দকার মিসবা উল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন এবং নতুন নৌ প্রধান হিসেবে নিযুক্ত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি ঢাকা সেনানিবাসের আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্রে স্থাপিত এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন ADSI এর উদ্বোধনী স্মারক ফলক উন্মোচন করেন। তারেক রহমান বিমান বাহিনীর এয়ার কমান্ড অপারেশন সেন্টার ACOC পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ACOC-র ডিজিটাল লার্জ ডিসপ্লের সাহায্যে বিমান বাহিনীর যুদ্ধ বিমান কর্তৃক শত্রু বিমানসমূহকে বাধা প্রদান ও চট্টগ্রাম থেকে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ড্রোনের লাইভ ফিডের মাধ্যমে হেলিকপ্টার থেকে সেনা অবতরণ অবলোকন করেন। এরপর প্রধানমন্ত্রী বিমান বাহিনীর অ্যারোস্পেস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স এবং এর বিভিন্ন গবেষণা কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন। এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব সক্ষমতায় প্রস্তুতকৃত বিভিন্ন ধরনের আনম্যান্ড এরিয়াল ভেহিকেল প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী কোয়াডকপ্টারের উড্ডয়ন অবলোকন করেন। নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতায় এ ধরনের আধুনিক উড্ডয়ন ব্যবস্থা প্রস্তুতকরণ বাংলাদেশ বিমান বাহিনীর গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার শপথ গ্রহণের পর আজ প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রাষ্ট্রপতি আজ সকালে বঙ্গভবনে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করে। রাষ্ট্রপতি তার অফিস কক্ষে অবস্থান করে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন। এরপর তিনি পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে প্রথম কর্মদিবসে আয়োজিত এক পরিচিতি সভায় এ আহ্বান জানান। এ সময় মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার পক্ষ থেকে ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বেশ কিছু পরিবর্তন এসেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি চেয়ারম্যান এবং ভোলা এক আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান। বৃহস্পতিবার শপথ গ্রহণের পর রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় নতুন মন্ত্রীর প্রথম কর্মদিবসের পরিচিতি সভা। সভায় আন্দালিব রহমান সরকারি কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর সংস্থার প্রধানদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন,
3: বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ডিফিকাল্ট টাইমে এই সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এসেছে। আমরা আপনারা দেখতে পাচ্ছি যে আমরা 100% এফোর্ট আমরা দিচ্ছি। ভুল ত্রুটি তো হবেই, আমাদের সবারই হতে পারে, বাট নৈতিকতার জায়গা থেকে আমরা খুবই স্ট্রং এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্বে আমরাও যারা আছি এবং সবাই আমরা এই ইনস্ট্রাকশনই পাই যে উই হ্যাভ টু সার্ভ দ্য কান্ট্রি অ্যান্ড আপলিফট দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল, এটাই আমাদের দরকার।
2: বিগত সরকারের সময়ে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণের কথা তুলে ধরে তিনি বলেন, নানা বাধা ও নিয়ন্ত্রণের মধ্যেও দেশের অনিয়ম, ব্যর্থতা ও নির্যাতনের খবর জনগণের সামনে তুলে ধরেছে সংবাদ মাধ্যম।
3: সংবাদ মাধ্যম থেকে আমরা দেখেছি যে ওনারাও গণতন্ত্রের একটা অনেক বড় স্তম্ভ। এই 17 বছর আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, যেটা নামে মাত্র গণতন্ত্র ছিল। বাট আমরা জানতাম যে একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেও অনেকের অনেকবারই 10 বার চিন্তা করতে হতো স্ট্যাটাসকে আমি রাখবো কি রাখবো না।
2: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বক্তব্য রাখেন। এ সময় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমূল পরিবর্তন প্রয়োজন। প্রতিটি দপ্তরের জন্য পৃথক পরিকল্পনা রয়েছে, সময় এসেছে দ্রুতগতিতে এসব পরিকল্পনা বাস্তবায়নের। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেন, বর্তমান সময়ে অন্য যে কোনো সময়ের তুলনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্ব বেড়েছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার পুঙ্খানুপুঙ্খভাবে সাংবিধানিক নিয়ম পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে। তিনি আজ সচিবালয়ে তার মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম নবনিযুক্ত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানকে শুভেচ্ছা জানান। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেরকম নির্বাচন এই গণতান্ত্রিক সরকার করবে না। দুর্নীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার কোন ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেবে না। যারা দুর্নীতি করবে যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি জানান, সরকার আইনি ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আগামী দিনে কৃষি পণ্যই হবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য। তিনি আজ রাজধানীতে অ্যাকোয়াকালচার নলেজ ডে 2026 অনুষ্ঠানে একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, দেশের প্রায় 75% মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি ও মৎস্য খাতের সঙ্গে জড়িত, তাই এই দুটি খাতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা গেলে দেশের সামগ্রিক অর্থনীতি আরও টেকসই হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আজ রাজধানীর সোবহানবাগে দক্ষ ও উৎপাদনশীল বাংলাদেশের লক্ষ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ শীর্ষক জাতীয় সংলাপে একথা বলেন। বিশ্বে কারিগরির শিক্ষায় দক্ষ ব্যক্তিদের প্রচুর চাহিদা রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, জনগণকে দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চালু হবে। তিনি আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান। এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী বিমানকে গড়ে তুলতে কাজ অব্যাহত রয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, বাংলাদেশের একার পক্ষেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করা সম্ভব নয়, বরং এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। তিনি আজ রাজধানীতে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ডিক্যাপ এবং অক্সফর্ম ইন বাংলাদেশের যৌথ আয়োজনে রোহিঙ্গা সংকটে 10 বছর মানবিক সহায়তা থেকে টেকসই সমাধানের পথে শীর্ষক সংলাপে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের প্রায় 10 বছর পূর্তি শুধু ফিরে দেখার সময় নয়, বরং নতুন করে উদ্যোগ নেওয়া ও জবাবদিহি নিশ্চিত করার সময়। ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক অংশীদারদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, শুধু মানবিক সহায়তা দিয়ে সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য উল্লেখ করে শামা ওবায়দ ইসলাম বলেন, এটি শুধু একটি রাজনৈতিক পছন্দ নয়, এটি একমাত্র টেকসই পথ। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজার জানিয়েছেন, প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। তিনি আজ বরিশালে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণী কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামো সংস্কার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন। আগামী 8ই ডিসেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হবে চলতি বছরের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা, শেষ হবে 15ই ডিসেম্বর। আজ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। প্রকাশিত সময়সূচি অনুযায়ী 8ই ডিসেম্বর বাংলা, 10ই ডিসেম্বর ইংরেজি, 13ই ডিসেম্বর গণিত এবং 15ই ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত পরীক্ষা চলবে। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 82। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে 839 জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় দেশে হামির উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হওয়া সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে আজ প্রদর্শিত হয় কালজয়ী 2টি সিনেমা, নবাব সিরাজউদ্দৌলা ও 13 নম্বর ফেকো উস্তাগার লেন। এই উৎসবের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আসার পাশাপাশি দর্শকরা সিনেমা হলমুখী হবেন বলে প্রত্যাশা শিল্পী, কলাকুশলী ও সুধীজনদের। আরো শুনুন প্রতিবেদনে।
5: বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা।
6: 1757 সালে পলাশির প্রান্তরে 200 বছরের জন্য বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রটি কেবল একটি সিনেমাই নয়, এটি দেশের মানুষের কাছে ইতিহাসের বাস্তব চিত্রায়ন হিসেবে বিবেচিত। রাজধানীর মধুমিতা সিনেমা হলে শনিবার শুরু হওয়া সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিন রোববার বিকেল 3টায় প্রদর্শিত হয় কালজয়ী এই চলচ্চিত্র। সন্ধ্যা 6টায় দেখানো হয় 13 নং ফেকু উস্তাগার লেন। ঢাকা শহরের 416 বছর উদযাপন উপলক্ষে হৃদয়ে ঢাকা 416 নামে শুরু হওয়া উৎসবে কালজয়ী 13টি সিনেমা প্রদর্শিত হবে। উৎসব শুরু হয় বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ প্রদর্শনীর মধ্য দিয়ে। ঢাকা দক্ষিণ সিটির উদ্যোগে আয়োজিত এই উৎসব বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনার পাশাপাশি দর্শকদের সিনেমা হলমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা শিল্পী, কলাকুশলী ও সুধীজনদের। যেমনটি বলছিলেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম ও কিংবদন্তি অভিনেত্রী নূতন,
7: আমাদের মধ্যে যেন হৃদয়তা থাকে, ভালোবাসা থাকে, তাহলে এই ফিল্ম ইন্ডাস্ট্রি আবার সেই আগের জায়গায় পৌঁছতে পারবে।
8: আজকে তরুণ প্রজন্মের অংশগ্রহণ আমি বেশি করে চাবো, আজকে তরুণ প্রজন্ম এরাই ভবিষ্যতে এই দেশের নেতৃত্ব দেবে। একজন ভালো চলচ্চিত্রকার হবে, একজন ভালো নায়ক নায়িকা হবে, একজন ভালো গল্প লেখক লেখিকা হবে, কাজে তাদেরকে এগিয়ে আসতে হবে।
6: উৎসবের তৃতীয় দিন সোমবার বিকেল তিনটায় জহির রায়হানের জীবন থেকে নেয়া এবং সন্ধ্যায় নান্টু ঘটক প্রদর্শিত হবে। আগামী 28 আগস্ট পর্যন্ত চলা এই উৎসবে প্রদর্শিত সিনেমাগুলো বিনামূল্যে দেখা যাবে বলে জানিয়েছেন আয়োজকরা। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। সাংবিধানিক পরিবর্তনের পর কাজাখস্তানে আজ একটি নতুন এক কক্ষ বিশিষ্ট সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কাজাখস্তানের প্রায় 2 কোটি মানুষের মধ্যে 1,26,00,000 ভোটার রয়েছেন। সরকার অনুমোদিত শুধুমাত্র 7টি রাজনৈতিক দলকে এই নির্বাচনে প্রার্থী দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কাজাখস্তান মার্চ মাসে একটি নতুন সংবিধান গ্রহণ করে, সে অনুযায়ী সংসদের উচ্চকক্ষ সিনেট বিলুপ্ত করে একটি নতুন এক কক্ষ বিশিষ্ট সংসদ গঠন করে। দেশটির কর্তৃপক্ষ বলছে এই পরিবর্তনগুলো দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করবে। থাইল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে দেশটির বিদ্রোহ পীড়িত দক্ষিণাঞ্চল জুড়ে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে 50টিরও বেশি সমন্বিত অগ্নিসংযোগ ও আগ্নেয় বোমা হামলা চালানো হয়েছে। কর্তৃপক্ষ জানায় গতরাতে দক্ষিণাঞ্চলের সীমান্ত প্রদেশগুলোতে এসব হামলা চালানো হয়। অধিকাংশ হামলায় নারাথিওয়াত প্রদেশে এবং বাকিগুলো পার্শ্ববর্তী ইয়ালা ও পাত্তানি প্রদেশে চালানো হয় বলে জানা গেছে। জাপানের রাজধানী টোকিও মেট্রোপলিটন এলাকা সহ দেশটির পূর্বাঞ্চলে আজ মাঝারি মাত্রার এক ভূমিকম্পের আঘাতে কমপক্ষে 37 জন আহত হয়েছেন। জাপান আবহাওয়া সংস্থা জানায় ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল 5.9 এবং এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চল ইবারাকি অঞ্চলের প্রায় 70 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কারণে টোকিও সঙ্গে নারিতা বিমানবন্দরে যাতায়াতকারী এক্সপ্রেস ট্রেন ছাড়াও উত্তর পূর্বাঞ্চলে কয়েকটি স্থানীয় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। খেলার খবর। ক্রিকেট। ম্যাকেয়ে দ্বিতীয় শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ ইনিংস 51 রানে পরাজিত হয়েছে, ফলে 2 ম্যাচের সিরিজ 1-1 ড্র হল। তবে এই সিরিজে পারফরমেন্সের ফলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে প্রথমবারের মতো 6ষ্ঠ স্থানে উন্নীত হয়েছে বাংলাদেশ। এর আগে 2024 সালে পাকিস্তানের মাটিতে 2 ম্যাচ টেস্ট সিরিজ 2-0 জিতে 7ম স্থান অধিকার করেছিল টাইগাররা। আজ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 95 রান করে। এর আগে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 210 রান করে। চূড়ান্ত রান সংখ্যা বাংলাদেশ 64 ও 95, অস্ট্রেলিয়া 210। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026 উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতি প্রদানের নির্দেশ। বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান নবনিযুক্ত তথ্য সম্প্রচার মন্ত্রীর। সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে, জানালেন এলজিআরডি মন্ত্রী। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গত মার্চে নতুন সংবিধান গ্রহণের পর কাজাখস্তানে সংসদ নির্বাচনে ভোট হচ্ছে আজ। এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে 1-1 সিরিজ ড্র করেও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়ে প্রথমবারের মতো 6ষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ। খবর শেষ হলো।
9: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌপরিবহন অধিদপ্তর।
1: জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4 এ।
2: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা WhatsApp করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
1: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: প্রচারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং নৌপরিবহন অধিদপ্তর।
1: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: অফ করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: Destination, Act Station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। 93.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। 94.4

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আমরা এটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সমপরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতার নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666। জীবন গল্প সিজন টু আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই, আরজে মুকুলের সাথে ঢাকা FM 90.4।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে SMS অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারের কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট। তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আরে
2: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

31 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।

খরচ মিনিমাম কিন্তু হ্যাপিনেস ম্যাক্সিমাম। পুরো মাস জুড়ে আম্বার আইটি আইপি ফোনে মাত্র 50 টাকা রিচার্জ করে কথা বলুন 150 মিনিট, তাই দেরি কেন, রিচার্জ করুন এখনই। অফারটি চলবে 31 আগস্ট পর্যন্ত। 150 মিনিটের সম পরিমাণ টাকা মূল ব্যালেন্সে জমা হবে। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: 36 টাকা রিচার্জে 36 মিনিট বোনাস। 31 আগস্টের মধ্যে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে বিকাশ থেকে 36 টাকা রিচার্জ করবেন, যতবার ততবারই পাবেন 36 মিনিট ফ্রি। প্রিয়জনের সাথে কথা হোক আরো বেশি, খরচ হোক আরো কম, আর বোনাস মিনিটের মেয়াদ আজীবন। বিস্তারিত জানতে 09611999666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জেহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: এক নেশন এক স্টেশন।

0: আবারও শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই আরজে মুকুলের সাথে ঢাকা এফএম 90.4 এ।
1: আপনার জীবনে ঘটে যাওয়া সাফল্য, ব্যর্থতা এবং দুঃখের গল্প শেয়ার করতে পারেন অগণিত শ্রোতার সাথে। আপনার গল্প শুনে বদলে যেতে পারে অন্য কারো জীবন। আপনার গল্প শেয়ার করতে এসএমএস অথবা হোয়াটসঅ্যাপ করুন। প্রথমে জীবন গল্প স্পেস আপনার নাম স্পেস আপনার বয়স স্পেস আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দিন 01841904904 এই নম্বরে।
0: জীবন গল্প সিজন 2 কামিং সুন।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: এক নেশন এক স্টেশন।

0: FM 90.4
1: সারা দেশে
0: সবার সাথে
1: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল শাকসবজি, অতিরিক্ত তেল চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন, আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন, পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।